0: গীতটি সকলোৱে শুনিলা নহয় জানো? তোমালোকে এইবাৰ গীতটি লিখিবাচোন। প্ৰথমে স্থায়ী ভাগ লিখি লোৱা।
1: হম এক হ্যাঁ, হম এক থে, হম এক রহেঙ্গে। ক্যা লিখা?
2: হম এক হ্যাঁ, হম এক থে, হম এক রহেঙ্গে।
1: হম এক হ্যাঁ, হম এক থে, হম এক রহেঙ্গে। ইহ স্থায়ী হ্যাঁ।
0: স্থায়ী ভাগ লিখিলা নে? ইয়াৰ পিছত প্ৰথম অন্তৰাটো লিখি লোৱা।
1: পহলা অন্তৰা লিখিয়ে। অন্তৰে কি পহলি লাইন হয়?

তরিকুদ্দিন আহমেদের কণ্ঠগীতটি শুনিলে। তাহানির গীত অনুষ্ঠানটির ইমানতে অন্ত পড়িল। এ আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু অনুষ্ঠান পরিচিতি।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি দেওবার, 1433 ভাস্করাব্দর, শাওন মাহর আজি 16 দিন, 2026 খ্রিস্টাব্দর আগস্ট মাহর আজি 2 তারিখ। পঞ্জিকার পয়া তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর চতুর্থী তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 4:52 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 6:06 3 সেকেন্ড।

বড়ালু বড় নহৰায়, বড়ালু বড় নহৰায়, আজলি ছোৱালী নানা ফুলে তোলে আনিলো আচল ভৰাই, আজলি ছোৱালী নানা ফুলে তোলে আনিলো আচল ভৰাই, মলয়া ছাতিয়ে আহি যায় কি মাৰি উলা।

ঘৰলৈ ককা আহিব আজি। এক দুই তিনি চাৰি পাঁচ ছয় সাত ককাৰ মুখেৰে সাধু শুনিবলৈ পাম। এক দুই তিনি চাৰি পাঁচ ছয় সাত ককাৰ মুখেৰে সাধু শুনিবলৈ পাম। ই কখ গখ এ বি চি ডি ই আমাৰ ঘৰলৈ ককা আহিব আজি। ই কখ গখ এ বি চি ডি ই আমার ঘরলে ককা আইব আজি। রেউ তাই তাকে কামত তাই মায়ু তাকে মোবাইল চাই চাই বহুদিন হল ফুরিবলৈ যোৱা নাই। ককা আহিলে ফুরিবলৈও যাম বহুদিন হল ফুরিবলৈ যোৱা নাই। ককা আহিলে ফুরিবলৈও যাম। ই কখ গখ এ বি চি ডি ই আমার ঘরলে ককা আইব আজি। ই কখ গখ এ বি সি ডি ই আমার ঘরলে ককা আইব আজি। মিঠে মিঠে চকলেট আনিব ককাই স্কুললৈ গৈ কাম ভগাই ভগাই। মিঠে মিঠে চকলেট আনিব ককাই স্কুললৈ গৈ কাম ভগাই ভগাই। খেলিম চোর পুলিশ হাতী ঘোড়া ককাক খেরুয়াই কি যে মজা পাম। খেলিম চোর পুলিশ হাতী ঘোড়া ককাক খেরুয়াই কি যে মজা পাম। ই কখ গখ এ বি সি ডি ই আমার ঘরলে ককা আইব আজি। ই কখ গখ এ বি সি ডি ই আমার ঘরলে ককা।

পার্টনার্স অফ ইট সোনু নিগম, কুণাল গাঞ্জাওয়ালা আর শ্রেয়া ঘোষালের কণ্ঠকীর্তি শুনিলে। এবারিয়া ওয়াজিত লাভ ঝঞ্জুয়া আর স্নেহা পান্ত, গীতর কথা সাব্বির আহমেদর।

0: কি হল ফুকন সাহাব, আমার কথার জবাব নিদিলে শুন।
1: আপনি মোক বান্ধত পেলালে, বারু কোকসুন এটা আমার কি করব লাগে?
0: কাম একদম উজু ফুকন সাহাব, মোর গুদামর পরা মোর মালতো ট্রাক দি রিলিফ ক্যাম্পত পঠাই দিম, তারপর মালতো রিলিফ ক্যাম্পত ডিস্ট্রিবিউট হয়ে যাব। আর
1: আর কি
0: ফুকন সাহাব, সরকারি গুদামত রিলিফর বাবে অনা যেটু চাউল দাইল আছে সেইটো মোর গুদামত ভরাই দিব, মানে এক্সপোর্ট ইম্পোর্ট।
1: কিন্তু
0: নাই নাই ফুকন সাহাব, কোনো কিন্তু নাই, আপনি কিছু চিন্তা নকরিব, চকিদার আর গুদাম মহরিক মই খুশি করে দিম, কোনো দিকদার নহব। আজিলৈ যাও, কাইলৈ আরো অল্প বকশিস আপনাক দি যাম, আপনার কামত আহিব। এতিয়া যাও ফুকন সাহাব, রাম।

0: আপোনাক অখাদ্য খুৱাইছো।
1: অখাদ্য নহয় বোপাই, আমিতো এইকেইদিন এই চাউলৰে ভাত খাই আছো। খা খা হাতকীয়া ভাত, গৰমে গৰমে ভাতকেইটা খাই দে, খাই দে বোপাই, খাই দে। দিলীপ মাজনী তহঁতেও খা, ময়ো খাইছো, এয়া খা খা। মৰো যদি আটাইকেইটা একেলগে মৰিম, খাও বোপাই খা।
0: মই খাব নোৱাৰো মা, মই খাব নোৱাৰো।

ভাল দিন বেয়া দিন কৌস্তুভমণি শইকীয়া রচিত নাটকখনি শুনিলে। বিভিন্ন চরিত্রত অভিনয় করলে ফুকন প্রাণকৃষ্ণ মহন্ত, ফুকননি রীতা বরবরা, যমুনা বাই চেতনা দাস, রামলাল কৌস্তুভমণি শইকীয়া, অলক বর্ণিল মেধি, অজন্তা বেরি শর্মা, সুন্দরলাল দীনেশ দাস, মহন্ত সীমান্ত বার্মা, দিলীপ বিশ্বজিৎ কাকতি, মধু ড্রাইভার বলিন চৌধুরী, প্রমীলা মীনা ইংতি, রাজনৈতিক দলের প্রতিনিধি অবনী বরা আর নয়ন প্রসাদ, মালতী পরিণীতা শইকীয়া আর অন্যান্য চরিত্রত ঋতুপর্ণ দাস, প্রবাল কুমার শর্মা, তপন দত্ত আর নীলাক্ষী ডেকা। নাটখনি প্রযোজনা করলে ঋতুপর্ণ দাসে।

0: অংশগ্রহণে সফল করো। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়াল 2027, আমার লোকপিয়াল, আমার বিকাশ।
1: কল্পতরু অনুষ্ঠানত এইবার শুনাবলৈ লওয়া গীতটির বাবে আমালৈ অনুরোধ পঠাইছে মির্জার পৰা দুলুমণি, হাসনা, রূপাঞ্জলি, বন্যা আর সয়নিকাই। এয়া তেওঁলোকৰ অনুরোধত আগবঢ়াইছো অঙ্গরাগ মহন্তর কণ্ঠত রামধেনু ছবির এই গীতটি।

সদ সাহকরে জোর করে কোবালিক খসা বলে কোবলে বাধ্য করাইছে, যদি জোর করে খসা বলে কোবলে তেওঁলোকে বাধ্য করাইছে, তেন্তে কাকো মই ক্ষমা নকৰিম দেউতা, মই সিহঁতক গুলিয়াই গুলিয়াই।

জীবন আলীর যুগলবন্দী। এই মাহর অতিথি অধ্যাপক দম্পতি ডক্টর পান্নালাল গোস্বামী আর ডক্টর নন্দিতা ভট্টাচার্য গোস্বামী। অনুষ্ঠানটির আগ ধরেছে হিমান্ত বার্মা আর জিন্তি রানী ডেকাই, প্রযোজন হিমান্ত বার্মার।

0: πέρασε. Έγινε.
1: প্রথম দিনাখন জ্বর উঠোতে কটনো জয়দেউ কাকুতি করিলো বোলো ঘরের সরতে হাসপিটাল আছে নাই তার গান নলরি জ্বর গাড়ে আকো গে ধনেশ্বরী ঘর সকাম হিহি যাইছে গে সৌটু গাঁর লড়া কৃষ্ণরাম ডাকদরি পাস করে ঘরতে আছে তার গুড়লে গলে হয় নাই মহারাজর নিজের কামত ভরি নলরে নহয়
0: আন্দাজতে পছন্দ করে দিলি নে কই
1: আন্দাজতে কই মই
0: নয় কি হেরো মসুন কৃষ্ণ আমার তালে সেই দিনাই গলো হেরো
1: মু কোয়া নাছিলি কেলো
0: ও পাহরি গলো ও পাহরি গলো ওই
1: কি দেহাটা নিদিলে নেকি বেমার কথা নকলি
0: কইছিল কইছিল মই বলো হেরো কৃষ্ণ মোক কিবা পিল ছিল আছে যদি দে কি বোলে গোবর কাই তোরনো বেমার কি মই বলো আয় জ্বর জ্বর লাগে মূর কামুরে আর মাঝে মাঝে তো পেট তো ভোট ভোট ভাত ভাত করে থাকে কি বোলে টোপনি হয় নে নহয়
1: কলি নে যে ঘরত থাকিলে বেশি হয় আর পড়ার কামত লাগিলে মুঠেও নহয়
0: মেথা পাগল নেকি ওই ডাক্তর ওসর সেইবুর আলটু ফালটু কথা কব পায় নেকি
1: কি কি কলে ক
0: তারপিছত ভালে মান পৰ তলকা মারি এই কিবা চিন্তা করিলে বুঝছ চিন্তা করা হলত কলে বোলে তই গোবরকাই কেইটামান বস্তু খা মই বোলো দে মই তারপাছত যি কেইটা বস্তুর নাম তার মুখৰ পৰা শুনিলো বুঝছ কি কম
1: কি কি বস্তুর নাম কইছিল বতাসুন
0: খুয়াব খুয়াব পারিবি
1: হেতু পিছর কথা
0: আপেল আপেল গাখির মানে খাটি মোহর গাখির দুবেলা আধে আধে তারে খুঁজে বুঝছ তারে খুঁজে দুটা কই মালভোগ বখলিয়াই আৰু আৰু লগত কুকুৰা কণী দুটা আৰু আধা সিজা সপ্তাহত কমেও তিনি সাজ মাছৰ আঞ্জা বুঝছ আৰু দুসাজ মাংস কুকুৰা পোৱালি হলে ভাল তাৰপিছত তোৰ ঘিউ আৰু আৰু সেই কিবা কিবি কেইটামানৰ নাম কৈছিল কিন্তু
1: এইবোৰকে খাই থাকিবলৈ পোৱা হলেতো বেমাৰ নহয় ডাক্তৰো দৰকাৰ নাই
0: আৰু কথাটো সঁচাই মইনা হেৰি কৈছোন আঙুলি চাৰিটা মানকে ফুটাই দেচোন আৰু অকমান জোৰে টানচোন লাহেকে অকমান
2: একদম মানে তহঁত আরে আরে আরে কি হল
1: এইখন চকিল
2: কিন্তু তোর কথা তো বুঝছ নাই এইটো এইটো কি পথ

0: দিয়ে। বলিউডৰ অভিনেতা ৰণদীপ হুদায়ো আগবাঢ়ি আহিছে এই সংগঠনৰ সৈতে।
1: বহুত বহুত বুৰা হাল হে, বহুত ফ্লাড কা এৰিয়া বহুত বড়া হে, আৰু একদম সে অচানক সে ৰাত কো কুছ হি ঘণ্টে মে একদম সে ফ্লাড ইতনা আ গয়া। হমনে জাকে এৰিয়াজ মে দেখা, বহুত লোগোঁ কা কুছ বচা হি নাহি হে, ঘৰ হি নাহি বচা হে। বহুত সারে লোগ রিলিফ ক্যাম্পস মে হে, সড়কো পে হে, রেলওয়ে লাইন পে হে, তো ডেভাস্টেশন বহুত জ্যাদা হে। তো মেরে খেয়াল সে পুরে ইন্ডিয়া কো ইহাঁ পে অটেনশন পে করনা চাহিয়ে আর লোগোঁ কি মদদ করনি চাহিয়ে।
0: এই লোকসকলক স্থানীয় বহু লোকে সহায় আগবঢ়াইছে। ডিব্ৰুগড়ৰ

0: অনুষ্ঠানটি পরিবেশন করিলে পূব মাছবাট নবজ্যোতি যুবক সংঘ ও পুথিভঁৰালৰ শিশুসকলে। অনুষ্ঠানটিৰ পরিচালনা আছিল হরিনারায়ণ দাসৰ। অনুষ্ঠানটির বাণীবন্ধন আৰু সম্পাদনা চিত্ৰমণি বৰুৰ, প্ৰযোজনা গৌতম নাথৰ।
1: অমলা ঘৰ অনুষ্ঠানটি শুনিলে

0: এলিস ইন দি ওয়ান্ডারল্যান্ডৰ এখনি সপোন নগৰী। এলিসৰ মুখত ভাঁহি উঠিছিল সপোন সপোন লগা এক অস্বাভাৱিক পানীয়ৰ কথা। এৰা চাহ।
1: আহ, কি অপূৰ্ব সোৱাদ, কি অপূৰ্ব ইয়াৰ গোন্ধ! শিশুৰ পৰা বৃদ্ধলৈ সকলোৰে প্ৰিয়, কোনো ক্ষতি নকৰে চাহকাপে।
0: আজিৰ পৃথিৱীয়ে যেন সাৰ পাই উঠে একাপ গৰম চাহৰে, কিন্তু 350 বছৰ আগেয়ে এই চাহ শব্দটোৰ কথাই কিমানজনে বা জানিছিল? বলকচোন, যাওঁ সেই ঠাইখনলৈ য'ত এদিন আৱিষ্কাৰ হৈছিল চাহ।
2: ধীৱান চাহাব, হামার হাতি ঠিক রাস্তাতে গয়াছে তো?
3: গৈছে গৈছে সাহাব, আমি সেই সিংফো গাঁও পাও পাও হৈছো।
2: আচ্ছা, সেই ঘাঁবুরার নাম তো কি আছে যে আমাকে সাহগুতি দিবে?
3: সিংফো গ্রামর নাম বেসা নিন্দুলার, আমি আগতে খবর পঠাইছো, দিব দিব, তেও আমাক সাহগুতি দিব।
2: ও, আমি আসামকে মোর রেভিনিউ আর্নিং স্টেট বানাবে, আমি চা খেতিকে ইন্ডাস্ট্রি করিবে।
1: এনেদরে লুংলুঙিয়া অরণ্যর হাবিতলিয়া বাটেরে সিংফো গামর পরা রবার্ট ব্রুসে মনিয়াম দেওয়ানর সহায়ত আতুল তুলক আনিছিল এমুঠি চাহগুটি।

0: ইংরাজ চাহ উদ্যোগপতির খোঁজতে খোঁজ মিলায় শোণিতপুরতো কেইবাজনো স্বাধীন চিতিয়া অসমীয়াই খুলিছিল চারিখনকৈ চাহ বাগান। প্রথমগৰাকী বিহালীর তলুক্য শর্মায় ব্রহ্মাজানত খোলে নির্মলা চাহ বাগিচা, বিশ্বনাথ চারিআলির রাধা মৌজাদারে ভীর চাহ বাগিচা, শিবসাগরের আলি হাজরিকায় তেজপুর পড়ুয়াত খোলে নূর চাহ বাগিচা, আর হরিবিলা সাগরওয়ালায় গহপুরত খোলা ভোলাগুড়ি চাহ বাগিচা।
1: 1983 চনত গঠন হওয়া শোণিতপুর জেলার 5,324 বর্গ কিলোমিটার ভূমির বর্তমান 400 বর্গ কিলোমিটারে আবরি আছে চাহ উদ্যোগে। যা দেড় শতিকা জুড়ি অসমৰ লগতে শোণিতপুর অর্থনীতির প্রধান চলিকা শক্তি হল চাহ উদ্যোগ, যে 300 বছর আগে আছিল এক সপোন রবার্ট ব্রুস আর স্যার আলেকজান্ডার ব্রুসর সপোন।
0: এদিন ইংরাজ বণিকে সাম্রাজ্যবাদী শোষণের সবলীকরণের গড়ি তুলিছিল চাহ উদ্যোগ। স্বাধীনতার পিছত আজি এই উদ্যোগে দিছে দেশীয় সবল অর্থনৈতিক ভেটি, জৈব বৈচিত্র্যের অপূর্ব সংরক্ষণ, বিচিত্র লোকজীবনের অপূর্ব চহকী সাংস্কৃতিক উপাদান। আহকসুন এটা ঝুমুর গীতে চাহপতিয়া সংস্কৃতির সোয়াদ ল।

0: বড় লুইতর পানিয়ে নদীর বুকুয়েদি বই বই গই গই সাগর পুয়ার দরে আমার চাহ পানীয়েও বিশ্বর প্রান্তে প্রান্তে মানুষের পুয়ার টোপনি ভাঙি এলাহ আতরায় কামর প্রেরণা দিছে।
1: আজিও শোণিতপুর অর্থনীতি সবলভাবে শক্তিমান করে রাখিছে চাহ উদ্যোগে, কিন্তু
2: হে চাহ উদ্যোগ, তুমি আমার সম্ভাবনা নহয়, প্রগতির মূল চালিকা শক্তি কদাপি নহয়। তুমি তুমি মাথো শোষক, তুমি মাথো দানবীয় লুণ্ঠনকারী।
1: নহয় নহয়, তেনেকৈ নাভাবিবা। শোণিতপুর তথা অসমৰ চাহ উদ্যোগ আমাৰ গৌৰৱ, আমাৰ মূল অর্থনৈতিক ভেটি। এই উদ্যোগৰ ফলতে গঢ়ি উঠিছে বহুকেইখন চহৰ, নিযুক্তি লাভ কৰিছে বহু থলুৱা যুৱকে, গঢ়ি উঠিছে বহু বজাৰ। এইবোৰ কি মিছা?
2: সকলো মিছা, সকলো মিছা। বাগিচা মানেই হল সুখন নিপীড়নৰ হাতিয়াৰ।
1: এই কথা মিছা। চাহ উদ্যোগৰ সহায়তে গঢ়ি উঠিছে বহুতো শিক্ষা অনুষ্ঠান, সাহিত্য অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলৰ অনুষ্ঠান।
0: আজিৰ যুৱচামে চাহ উদ্যোগৰ প্ৰতি এক নতুন চিন্তা চৰ্চা কৰা প্ৰয়োজন। ভুল ব্যাখ্যা আৰু সন্ত্ৰাসবাদে এই উদ্যোগৰ ভৱিষ্যত অন্ধকাৰাচন্ন কৰিব পাৰে।
1: চাহ উদ্যোগৰ লগত জড়িত সকলেও আন্তৰিকতাৰে ভাবিব লাগিব অঞ্চলটোৰ, অসমৰ সামগ্ৰিক উন্নতিৰ বাবে, পিছপৰা শোণিতপুর সাহিত্য সংস্কৃতি ক্রিয়ার বিকাশৰ বাবে চাহ উদ্যোগে এক গুরুত্বপূর্ণ ভূমিকা লব পাৰে।
0: লব পাৰে নহয়, লওয়া উচিত। আকৌ চাহ উদ্যোগৰ বুকুতে গঢ়ি উঠক এক নতুন সপোনৰ, যি সপোনে শোণিতপুরৰ লগতে অসমক আকৌ সকলো দিশতে উজ্বলাই তুলিব।
1: আহকচোন আমি গৌৰৱ কৰো শোণিতপুৰৰ, অসমৰ সেউজী সেউজী পাতৰ কাহিনীক লৈ, গৌৰৱ কৰো চাহ উদ্যোগ আৰু সেই সমাজে দিয়া অভাৱনীয় অৱদানক লৈ।

তীরে ঘরকে সামনে বলছবিত সে আছিল মহম্মদ রফি। শ্রোতাসকলে হিন্দী বলছবির গীত অনুষ্ঠানটিত মহম্মদ রফির কণ্ঠর গীত শুনে আছে আকাশবাণী তেজপুর কেন্দ্রের। শিল্পীগীর কণ্ঠত এইবার শুনক মেরে হামদম মেরে দোস্ত বলছবির এই গীতটি।